0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেতবাছো অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গে রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী লোকভবনে শপথ নেবেন। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগে তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠকে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিং অং হ্লাং ভারত মায়ানমারের বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি গত শনিবার 5 দিনের ভারত সফরে গোয়ায় পৌঁছন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লিস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের আলোচনা চক্রে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনা চক্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যৌথ গবেষণার মতো নানা বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেতবাছো অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া। এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছে তার জন্য পঞ্চায়েত স্তরের প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে। এই অভিযানের উদ্বোধনের প্রাককালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশে 3, ঝাড়খণ্ডে 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং বিট্টু, রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজই জারি হবে। আজ থেকে 8 জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন,
1: গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরো 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনও 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারছেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। বাঁকুড়ার এক মহিলা যাত্রী জানালেন তার অভিজ্ঞতার কথা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সৈজালের অভিযোগের তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সৈজালের অভিযোগ দায়ের করেন, পরে ঘটনার তদন্তভার চায় সিআইডির হাতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
2: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है, तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলের সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবস পরিষ্কার করেছেন, দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশের নির্দেশ দেওয়ার পর এই মূল্য বৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহের বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত গতকাল মুম্বাই নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর। 1950 থেকে 1970 দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

0: आजदेखि लागू आर्थिक तथा रणनीतिक सम्बन्ध थप सुदृढ हुने अपेक्षा। पश्चिम बंगाल मन्त्री परिषद विस्तार लोकभवनमा आयोजन भयो शपथ ग्रहण समारोह। देशभरि पेट्रोलियम पदार्थको पर्याप्त भण्डार रहेको संयुक्त सचिव शर्माले दिइन् जानकारी। अब समाचार विस्तारमा। प्रधानमन्त्री नरेन्द्र मोदी र म्यानमारका राष्ट्रपति ऊ मिन आङ लाइनबीच आज नयाँ दिल्लीमा द्विपक्षीय बैठक सम्पन्न भएको छ। दुवै नेताबीच ऐतिहासिक तथा सभ्यतागत सम्बन्धलाई अझ सुदृढ बनाउने विषयमा विस्तृत छलफल भएको थियो। वार्ताका क्रममा सुरक्षा, सम्पर्क सञ्जाल तथा द्विपक्षीय सम्बन्धका अन्य सबै पक्षबारे विचार विमर्श गरिएको थियो। दुवै पक्षले भारत म्यानमार सम्बन्धलाई अझ सशक्त बनाउने प्रतिबद्धता व्यक्त गरेका छन्। राष्ट्रपति ऊ मिन आङ लाइनले राष्ट्रिय राजधानी स्थित राई पिथोरा सांस्कृतिक परिसरमा आयोजना गरिएको प्रकाश र कमल जागृत व्यक्तिका अवशेष प्रदर्शनीको अवलोकन गर्नुहुनेछ। साथै व्यापार तथा उद्योग क्षेत्रका प्रतिनिधिहरूसँग अन्तर्क्रिया गर्न भोलि मुम्बईको भ्रमण पनि गर्नुहुनेछ। भारत ओमान व्यापक आर्थिक साझेदारी सम्झौता अर्थात सीईपीए आजदेखि लागू भएको छ। वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले यस सम्झौताले दुवै देशबीचको आर्थिक तथा रणनीतिक सम्बन्धलाई अझ सुदृढ हुने बताउनु भएको छ।
1: हमें विश्वास है कि व्यापक समझौता ओमान के साथ हमारे संबंधों को नई गति प्रदान करेगा। पहले दिन से ही भारत को ओमान की 98% उत्पाद श्रेणियों में शुल्क मुक्त पहुंच प्राप्त होगी और इससे भारत के ओमान को होने वाले 99% से अधिक निर्यात को लाभ मिलेगा। व्यापक आर्थिक साझेदारी समझौता सीईपीए हमारे साझा भविष्य की रूपरेखा है।
0: मन्त्री गोयलले सम्झौताबाट रोजगारीका अवसरहरू विस्तार हुने तथा विद्यार्थी, श्रमिक, महिला, किसान, माछापालक तथा सूक्ष्म साना र मझौला उद्यमी क्षेत्रले उल्लेखनीय लाभ प्राप्त गर्ने बताउनु भएको छ। प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीले केन्द्रीय वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलद्वारा भारत ओमान व्यापक आर्थिक साझेदारी सम्झौता सम्बन्धमा लेखिएको एक लेख साझा गर्नुहुँदै उक्त लेखले भारत ओमान सीईपीएले भारतीय निर्यातकर्ताहरू नयाँ बजारमा पहुँच विस्तार गर्न, रोजगारी सृजना बढाउन, किसानहरूको हित संरक्षण गर्न तथा दुवै देशबीच साझा समृद्धिलाई प्रवर्धन गर्न अवसर प्रदान गर्ने विषयलाई उजागर गरेको बताउनु भएको छ। पश्चिम बंगाल मन्त्री परिषद आज विस्तार गरिएको छ। कोलकाता स्थित लोकभवनमा आयोजित शपथ ग्रहण समारोहमा 35 जना नयाँ मन्त्रीहरूलाई मन्त्री परिषदमा समावेश गरिएको हो। राज्यपाल आरएन रविले नयाँ मन्त्रीहरूलाई पद तथा गोपनीयताको शपथ गराएका थिए। यससँगै मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको नेतृत्वमा मन्त्री परिषदको कुल सदस्य संख्या 41 पुगेको छ। आजको विस्तारमा 13 जना क्याबिनेट मन्त्रीलाई पनि समावेश गरिएको छ। नयाँ सरकार गठनपछि राज्य सरकारको प्रशासनिक संरचनालाई थप सुदृढ बनाउने महत्वपूर्ण कदममा यस मन्त्री परिषद विस्तारलाई हेरिएको छ। नयाँ मन्त्रीहरू राज्यका विभिन्न क्षेत्रको प्रतिनिधित्व गर्ने अनुभवी विधायकहरू रहेका छन्। भारत र अस्ट्रेलियाका रक्षा मन्त्रीहरूबीच दोस्रो रक्षा मन्त्री स्तरीय संवाद आज नयाँ दिल्लीमा सम्पन्न भएको छ। भारतका रक्षा मन्त्री श्री राजनाथ सिंह र अस्ट्रेलियाका उप प्रधानमन्त्री तथा रक्षा मन्त्री श्री रिचर्ड माल्सले बैठकको संयुक्त अध्यक्षता गर्नुभएको थियो। सामाजिक सञ्जालमा गरिएको पोस्टमा रक्षा मन्त्री सिंहले द्विपक्षीय रक्षा सहयोगका सबै पक्षहरूको समीक्षा गरिएको र यसलाई अझ सुदृढ बनाउने उपायहरूबारे छलफल भएको जानकारी दिनुभएको छ। उहाँले भारत अस्ट्रेलिया रक्षा साझेदारी आगामी वर्षहरूमा निरन्तर प्रगति गर्न तयार रहेको बताउनुभयो। आफ्नो प्रारम्भिक सम्बोधनमा मन्त्री सिंहले भारत र अस्ट्रेलिया बीचको रक्षा सम्बन्ध हालका वर्षहरूमा उल्लेखनीय रूपमा सुदृढ भएको बताउनु भएको छ। अस्ट्रेलियाका रक्षा मन्त्री रिचर्ड माल्सले दुवै देशले आफ्नो रक्षा साझेदारीलाई थप बलियो बनाएको उल्लेख गर्नुहुँदै समुद्री क्षेत्रमा संयुक्त रूपमा काम गरिरहेको बताउनु भयो। माल्सले यस भ्रमणले गर्दा भारत अस्ट्रेलिया व्यापक रणनीतिक साझेदारीमा भइरहेको प्रगतिलाई प्रतिबिम्बित गरेको छ। भारतका कृषि मन्त्री श्री शिवराज सिंह चौहानले आज मध्य प्रदेशको रायसेन जिल्ला स्थित रामसिया गाउँबाट राष्ट्रव्यापी खेत बचाओ अभियानको शुभारम्भ गर्नुभएको छ। एक महिनासम्म सञ्चालन हुने यस अभियानको उद्देश्य कृषि योग्य जमिनको संरक्षण गर्नु तथा किसानहरूलाई वैज्ञानिक खेतीतर्फ प्रोत्साहित गर्नु हो। कार्यक्रमलाई सम्बोधन गर्नुहुँदै मन्त्री चौहानले खेत बचाओ अभियान माटो तथा खेतीयोग्य भूमिको संरक्षणका लागि सञ्चालन गरिएको बताउनुभयो। अभियान अन्तर्गत किसानहरूलाई माटो परीक्षण, माटो स्वास्थ्य कार्ड, प्राकृतिक खेती, मलको सन्तुलित प्रयोग तथा जल संरक्षण प्रविधिबारे जानकारी प्रदान गरिनेछ। साथै नक्कली मल, बिउ तथा विषादी पहिचान गर्ने तरिकाबारे पनि प्रशिक्षण दिइनेछ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। सरकारले देशभरि पेट्रोल र डिजलको पर्याप्त भण्डार रहेको जनाएको छ। पश्चिम एशियामा हालै विकसित घटनाक्रमबारे नयाँ दिल्लीमा आयोजित अन्तर मन्त्रालयको ब्रिफिङलाई सम्बोधन गर्नुहुँदै पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले सबै तेल विपणन कम्पनीहरूले पेट्रोल र डिजलको सहज आपूर्ति सुनिश्चित गर्न देशभरका खुद्रा बिक्री केन्द्रहरूमा नियमित रूपमा आपूर्ति गरिरहेको जानकारी दिइन्। एलपीजी आपूर्तिबारे जानकारी दिनुहुँदै उहाँले पछिल्ला तीन दिनमा 1,21,00,000 भन्दा बढ़ी बुकिङ प्राप्त भएको र 1,22,00,000 भन्दा बढ़ी सिलिण्डर वितरण गरिएको बताइन्।
2: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले तीन दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: सचिव शर्माले राज्यहरू र केन्द्र शासित प्रदेशहरूलाई एलपीजी पेट्रोल तथा डिजलको बिक्री र वितरणमा हुने जमाखोरी र कालो बजारी विरूद्ध पनि सतर्कता बढ़ाउन आग्रह गरिएको जानकारी दिइन्। यस अवधिमा देशभरिका 1,300 स्थानमा अनुगमन तथा छापा मारिएको छ भने 7 जनालाई पक्राउ गरेको पनि उहाँले जानकारी दिनुभयो। भारतको सर्वोच्च न्यायालयले नीट यूजी 2026 पुनर्परीक्षा हालको कलम कागज अर्थात पेन एण्ड पेपर प्रणालीको सट्टा कम्प्यूटर आधारित माध्यमबाट सञ्चालन गर्न माग गरिएको याचिका खारेज गरेको छ। न्यायाधीश पीएस नरसिम्हा र अरविन्द कुमारको संयुक्त न्यायपीठले परीक्षा रद्द भएपछि राष्ट्रिय परीक्षा एजेन्सी पहिला नै विभिन्न चुनौतीहरूको सामना गरिरहेको अवस्थामा कम्प्यूटर आधारित पुनर्परीक्षा सञ्चालन गर्ने प्रश्न नै नउठ्ने टिप्पणी गरेको छ। न्यायालयले यस मुद्दाको अर्को सुनवाई आगामी जुलाई 27 लागि तय गरेको छ। सरकारले एलपीजी डिलरशिप तथा वितरक नियुक्ति प्रदान गर्ने दावी गर्दै नागरिकहरूबीच फैलिएको नक्कली ईमेलको खण्डन गरेको छ। प्रेस सूचना ब्यूरोको तथ्य जाँच इकाईले info@lpgvitarakchayan.in ठेगानाबाट पठाइएका ईमेलहरू नक्कली भएको र तिनको आधिकारिक एलपीजी वितरक छनौट प्रक्रियासँग कुनै सम्बन्ध नभएको जनाएको छ। पीआईबीको जाँच इकाईले एलपीजी वितरक छनौट सम्बन्धी प्रामाणिक जानकारी केवल आधिकारिक एलपीजी वितरक चयन पोर्टल मार्फत मात्र उपलब्ध हुने स्पष्ट पारेको छ। नागरिकहरूलाई यस्ता ठगीपूर्ण सन्देशहरूमा आफ्नो व्यक्तिगत जानकारी साझा नगर्न, कुनै पनि भुक्तानी नगर्न तथा त्यस्ता सन्देशमा समावेश लिंकहरूमा क्लिक नगर्न आग्रह गरिएको छ। प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीले एसियाली अण्डर 20 एथलेटिक्स च्याम्पियनशीपमा उत्कृष्ट प्रदर्शन गर्ने भारतीय टोलीलाई बधाई दिनुभएको छ। श्री मोदीले 22 एसियाली अण्डर 20 एथलेटिक्स च्याम्पियनशीपमा 10 स्वर्ण सहित कुल 19 पदक जित्न सफल भारतीय टोलीलाई बधाई दिनुभएको छ। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एक पटक। प्रधानमन्त्री मोदी र म्यानमारका राष्ट्रपति बीच द्विपक्षीय वार्ता सम्पन्न। भारत ओमान सीईपीए आजदेखि लागू। आर्थिक तथा रणनीतिक सम्बन्ध थप सुदृढ हुने अपेक्षा। पश्चिम बंगाल मन्त्री परिषद विस्तार
3: लोकभवनमा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাধান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 10টি সোনা সহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
4: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the President has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
3: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
5: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

0: আগামী 18 জুন ভোট গ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। রাজ্যসভা 24টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
1: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবীন্দ্র লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী ও 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। উল্লেখ্য, চৌঠামি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। 2 বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী 21 জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী 27 জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে 4.9% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলের নির্মাণ ক্ষেত্রে রেকর্ড 6.2% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় 5%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্বকুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
2: यस बेलासम्मै बेलुकीको 7:45 भइसकेको छ। अब अघिल्लो क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।